সেটা অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, ঋষি কাপুর, হেমা মালিনী, রীনা রয়, আমজদ খান, কাদর খান, প্রেম চোপড়া, ললিতা পাওয়ার, শুভা, শক্তি কাপুর, অমরেশ পুরী আর বিজু খোটে, তসেচ জ্যেষ্ঠ অভিনেতে প্রাণ, অশি কলাকারাঞ্চি তগড়ি ফৌজ আসনারা চিত্রপট নশীব হা চিত্রপট খাস মনমোহন দেসাই এঞ্চা স্পর্শ আসনারা হতা। গাজলেলে কলাবন্ত ঘেউন ভব্যদিব্য চিত্রপটাচি নির্মিতি করাইচি হা ফন্ডা মনমোহন দেসাই ইয়ানি ইতহি ওয়াপরলা হতা। কাদর খান চিত্রপট লেখনাতহি মুখ্য যোগদান হতো। সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারলাল ইয়ানি ইয়া চিত্রপটাচে সঙ্গীত কেলো হতো। শতো ইয়া চিত্রপটাচি কথা একা লটারিচা তিকিটাপাসুন সুরু হতে। ঐকুয়াত নসিব ইয়া চিত্রপটাতিল রচনা।